0: আকাশবাণীর লগত দরাচলতে মোর প্রশাসনিক সম্বন্ধ আছিল ষোল বছর কালের কারণে। 1948 সনত মই যোগ দিও আর 1965 সনত মই ইয়ারপরা অসম সরকারের একটা কামর কাম লো যাওগ। কিন্তু তথাপিও শিল্পী হিসাবে এই তেতিয়ারপরা মোর গুহী অনাতাঁর কেন্দ্রের সঙ্গে সম্বন্ধ তো আছেই। মোট প্রথম একটা কথা মনত আছে কি, যেটা ইয়াত অনাতাঁর কেন্দ্রত আহিল এই পুরনি কমিশনার থাকা ঘরট আমার ঘরের দাঁতিতে, তেতিয়া আজির দূরদর্শন আহতে যেটা একটা মানুষের মনত একটা উদ্বিগ্নতা বা উত্তেজনা, তাতকে কিন্তু সেই সময় আকাশবাণী আহতে বহুত বেশি উদ্বিগ্নতা উত্তেজনা আছিল। আর আমি ওচরের মানুষখিনি সদায় তালে গৈছিল, কেনেকৈনো ষ্টুডিও সাজিছে, কি করেছে, এই খেরর ঘরটুক কেনেকৈ অনাতাঁর কেন্দ্রলে রূপান্তর করেছে, এইবার চাবলে আমার বড় ইচ্ছা গৈছিল সদায়। আর সদায় যাও, আর যখন ইঞ্জিনিয়ার আসলেও বড় সহৃদয়তার আমাক সকল কথা বুঝাই দিছিল। কিন্তু সেই কেন্দ্রটি মুক্তি হওয়ার সময়তে মই গৈছিল অনাতাঁর শিল্পী হিসাবে অডিশন দিব কারণে, মাত পরীক্ষা করব লাগে, তো গলো বড় উৎসাহে মই গলো। গৈ পেলে মূর মাত পরীক্ষা ললে পুরুষোত্তম দাস, পিছত জানিলো তেওঁ আসলে সংগীত বিভাগেরহে শিল্পী। তো যি হোক, নাটকের অডিশনে ললে, পিছত গম পালো টক স্টুডিওত মোক সুমাই লৈ পেলে একটা মাইক্রোফোনের সম্মুখত মোক বচন মাতি বলে কয়। মই তো মাইক্রোফোন অভাবত এটা নাপাও, মই মঞ্চত অভিনয় করা যে খুব ডাঙর মাতে কৈছো যাতে খুব ভাল হয়, তো মোক মানে কলে যে নানে ইমান ডাঙরকে কব নালে, অল্প সরকম কক, তো সরকম কলো। এনেক অডিশন মই দিল, হব দিয়ক হব দিয়ক। আর শিমুরে থাকা এজন মানুষক মাইক্রোফোনে কয়ে আছে যে এওঁ সত্যপ্রসাদ বৰুৱা, এওঁ এজন অভিজ্ঞ শিল্পী, হেন তেন কিনা কিনি বহুত মানে প্রশংসা করেছে মোট। তারপর মতো অডিশন দিয়ে আহিল, অহার পিছত তার কেদিনমান পিছত মই যেতিয়া যোগ দিল প্রোগ্রাম এসিস্টেন্ট রূপে, তেতিয়া মোক পুরুষোত্তম দাসে মাতি নিকলে যে বৰুৱা, আপনি যে খুব অডিশন দিছিল সেইদিন মনত আছে না, সেইদিন আমার কলকব্জা একই নাছিল, অকল মাইক্রোফোনটাই আছিল, তার সার একো নাছিল, এনেই আপনার অডিশন ললো। এটা এই কথাটো গুপুতে রাখো, আপনি যেটা আমার মানুষ হল নকব আর। মানে খুব চিরবাহ করেছিল, ইফালে পরিমল চৌধুরী আছিল বহি, যে তেনে ভুয়া অডিশন দি পেলে মই পাস করলো, 10 টাকা আছিল ফি।
1: নাট্যকার, অভিনেতা, পরিচালক, আকাশবাণীর এগারী বিষয়া, 1948 সনের 1 জুলাইত যেতিয়া আকাশবাণী শিলং গুয়াহাটী কেন্দ্র প্রতিষ্ঠা হয়েছিল, এই জন্মলগ্নরে পৰা ওতঃপ্রোতভাবে জড়িত হৈ থকা অনাতাঁর নাটর ক্ষেত্রত যিগৰাকীর অবদান আছিল অপরিসীম, সেইগৰাকীয়ে হল নাট্য প্রভাকর সত্যপ্রসাদ বৰুৱা। সকলোৱে মৰমতে তমিদা বুলি মাতিছিল।
2: তুমি এনেকৈ আকৌ গজালি দি ধুই থাকিলে কেনেকৈ চলিব?
3: মোৰ কর্তব্যকে মই বুজি পোৱা নাই পৰাগ।
2: মই আগৰে পৰা তোমাক কৈ আহিছোঁ, সকলোৱে যি কৰে তুমি তাকেই কৰিব লাগিব। তোমাৰ অসাধাৰণ হোৱা চখটো তুমি এৰিব লাগিব।
3: অসাধাৰণ হোৱা মোহ মোৰ নাই, কিন্তু
2: ভাবিবৰ সময় উকলি গ'ল উত্তম, শিখাৰ অসুখ বাঢ়িয়ে গৈছে, কমাৰ কোনো লক্ষণ নাই।
1: ধৰালৈ যিদিনা নামিব সৰগ, এই নাটখনিৰ কথা ওলালেই সকলোৱে শ্ৰদ্ধাৰে সোঁৱৰে সত্যপ্ৰসাদ বৰুৱাক। 1948 সনের 6 জুলাই দিনা প্রথমবারের আকাশবাণী গুয়াহাটী কেন্দ্রের পৰা এই নাটখন প্রচার করা হয়েছিল।
3: অনিল, মোর পুকুর ভিতর কি হয়েছে তুমি কেন বুঝিবা, যা যা যা, তুমি পলম নকরিবা, যাক যাক, মোর আদর্শ উঠিবাই যাক, মোর জি মোর জোয়াই বাঁচি থাক, সিহতি খাই হোক।

0: কি হয়
1: হেৰ নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলোৱা মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারী হারত ঔষধ প্রদান আর পরীক্ষার বিনামূলীয় পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মহর খুঁটি
0: মানে
1: তোর কারণে সকলো বিনামূলীয় আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই
0: তেতিয়া হলে ফুটনি মরা তো তোর এক্তিয়ার
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী
3: গীতিমালিকা অনুষ্ঠানত এইবাৰ শুনাইছো জীবেন্দ্ৰমোহন দেৱশৰ্মাৰ কণ্ঠৰ গীত গীতৰ কথা দ্বিজেন্দ্ৰমোহন শৰ্মাৰ প্ৰযোজনা নিকেতন দাসৰ।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বৰাগাঁও, গুৱাহাটী। সুস্থ জীৱনৰ বিশ্বস্ত লগৰী।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুরপরা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংর আজই ফোন করক 9957568450।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।

সূর্য কেতিয়াবা এদুক গল, কিন্তু আব্দুল এতিয়াও বন্দী সেই জেলর অন্ধকার প্রকোষ্ঠ। পুয়ার সেই মর্মান্তিক আক্রমণের আঘাতবর তেজ নিগড়ি আছিল।

0: দুই পুত্র হইলা হিবর
1: অতি অনুপম
0: কইনার কারণে হিবর
1: লীলা মনস্কাম
0: শঙ্করর ঘর যেতিয়ানি কাটি গারো গণেশর জন্ম হল
1: তেতিয়া শঙ্করে চিন্তা করে
0: শঙ্করে বোলে মই পুত্র হে পালু
1: কিন্তু মই তো কন্যা না পালু
0: যে গটিয়ে কন্যা কামনার কারণে মই যাব লাগিল
1: অমল বনত
0: সেইমতে শঙ্করে ভাবিচিন্তি থকা অবস্থা
1: মহামুনি নারদ আহি উপস্থিত হল
0: নারদক দেখা পাই শঙ্করে মাত ললে ভাগিন
1: ও মামা
0: যে মই যাব ওলালো কমল বনত কন্যা কামনা করার কারণে গতিকে তুমি মোর যে নাকি বৃক্ষপ আছে নয় এই বৃক্ষপ্ত তুমি সাজন কাচন করে দিব লাগে
1: হব মা কোনো চিন্তা নাই এই মুহূর্তত মই সাজন কাচন করে দিম
0: হয় নেকি সেই মর্মে নারদে এতিয়া
1: কিমতে সাজন করে
0: ও সা।

0: সেই মর্মে নারদ মুনি গৈ করিলে কি
1: এই ডমরাটো হাজন কসম করে
0: যে সুবর্ণর চারি খুড়া
1: ঢিলা চারি পাহে
0: রত্নময় দুহিং
1: ইঙত লগালে
0: সুবর্ণর অর্ধচন্দ্র দিলে
1: পালে
0: মানিক সোয়ারানী
1: পিন্ধাই দিলা গলে
0: এই চয় হেনেকৈ সুন্দৰ
1: হাজন কচন কৰি দিছে
0: যে সুবৰ্ণৰ জিম দিলা পৃষ্ঠৰ ওপৰে সাজিলে ক বৃষভ গত
1: ব্ৰহ্মাৰ কুমাৰে
0: এনেকৈ যেতিয়া নেকি হাজন কচন কৰা হ'ল
1: তেতিয়া নাৰদে চিন্তা কৰে ঠিক আছে মই ডামৰাটো মামাক দিব লাগিল
0: এই মতে নাৰদে গৈ এতিয়া
1: সিমতে দিয়ে
0: ও নাৰদ

0: নারদে গইলাহে কই শঙ্করক মাত লগালে ও বপা
1: সাজন করা হয়েছি তুমি যাব পারা
0: আচ্ছা বপা এতিয়া মই কমল বনলৈ যাম যদিও তোমাক মোৰ দুআষাৰমান কথা কব লগা থাকিল
1: হয় নেকি কৈ দিয়া
0: আচ্ছা মই যে কমল বনত যাম কন্যা কামনা করার কারণে এই কথাটা কিন্তু আমার মাইমে না জানে বপা
1: মামি না জানে তুমি কি করবা লাগে
0: মাইমে কব নরাকে যাব লাগছো কমল বনত
1: হয় না
0: কিন্তু সাবধান দে বপা যাতে তুমিও মাইমে মই কমল বনলৈ যোৱা কথাটো নকবা তুমি এতিয়া মোৰ ওচৰত শপত খাব লাগিব
1: শপত খাবা মামা মইতো কোনোদিন শপত খাব নাই যদি শিখে দিয়া পিছে মই শপত খাব পাৰি
0: হয় নেকি তেতিয়া ঠিক আছে মই তোমাক শিকাই দি আছো আচ্ছা এতিয়া তুমি কোৱা যে সত্যে সত্যে তিনি সত্যে মামাই কমল বনলৈ যোৱা কথাটো মই মামীক নকওঁ
1: সত্যে সত্যে তিনি সত্যে মামাই কমল বনত যোৱা কথাটো মই মামীৰ আগত নকওঁ
0: আৰু যদি কওঁ
1: তোমাৰ মূৰ খাম
0: ও বাবা এইটো আৰু তোমাৰ কি শপত হ'ল
1: ইয়াতে বুজি ল'বা তাতে বুজি ল'বা
0: ইতিমধ্যে শংকৰে কমল বনত যোৱাৰ কাৰণে সাজু হয়
1: ইফালে নাৰদে চিন্তা কৰে
0: নাৰদে বোলে হাৰে
1: মামা যাব কমল বনত মামীক নক কৰি
0: নিশ্চয় কিবা এটা ৰহস্য ইয়াৰ মাজত
1: আছে
0: মই যদিও নকওঁ বুলি কৈছিলো
1: মই এই মুহূৰ্তত মই মামীক কব লাগিল
0: ঘৰ ভাঙে যদি
1: আমাৰ ভাঙ মনো কি হব
0: সেই মৰ্মে নাৰদে গৈ এতিয়া
1: সিমতে লগৈ
2: ওয়ারে না।

0: নারদমুনি এনেকুৱা নিয়ম আছিল
1: আছিল
0: যেহে দিনা নারদমুনি মিছাক নাপায় সচা মিছা কই মুনি
1: কন্দল লগাই
0: আর যেহে দিনা নারদমুনির কন্দল নাহি আখে সেহি দিনা নারদমুনি
1: থাকে উপবাসে
0: এনেকুৱা আছিল নারদর
1: নিয়ম
0: সেই মর্মে নাওদে যাই এতিয়া মাইমেক কিমতে লগায় ও নারদ।

শ্রোতাসকল, অর্ধ আকাশ অনুষ্ঠানত এইবার শুনক মেহবুব কি মেহেন্দি বোলছবির এটি গীত, গীতর শিল্পী লতা মঙ্গেশকৰ।

শ্রোতাসকলে আজির গীতালী অনুষ্ঠানত দীপেন বড়ার কণ্ঠর অসমীয়া বোলছবির গীত শুনি আছে আকাশবাণী তেজপুরের। শিল্পীর কণ্ঠর দানব আর মানব আর দানব বোলছবির এই গীতটি শুনকচুন।

শ্রোতা ইমান পরে বিয়লির রং অনুষ্ঠানটি শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর, এটা নিবেদন করছো আমার নিয়মীয় অনুষ্ঠান আজির দিনটা।

নারী শোধন। ইয়ার বাবে মগজু শান্ত হয় আর হরমোনের ভারসাম্য বর্তাই রখাত সহায় করে। ভুজাঙ্গাসন পেট বুকু আর কান্ধর অংশটুক টানি রাখে। ই হরমোন নিঃসরণকারী গ্রন্থিসমূহ সক্রিয় করে। সেতু বন্ধাসন কঁকাল আর পেলভিক অঞ্চলের বাবে অতি উত্তম। ই রক্ত সঞ্চালন উন্নত করে আর হরমোনজনিত সমস্যা কমায়। ধনুরাসন প্রজনন অঙ্গসমূহ সুস্থ করে রখাত সহায় করে। পিঠি আর কঁকালের বিষয়তো ই যথেষ্ট আরাম দিয়ে। শোয়াসন পিঠির পর শুই শরীরের সকল অঙ্গ শীতল করে করা হয়। মনোপোজর সময়ের দুশ্চিন্তা আর টোপনি নোহা সমস্যার বাবে ই অত্যন্ত ফলপ্রসূ। যোগাসনের অন্যান্য সুফল শরীরের ওজন নিয়ন্ত্রণত রাখে, হাড়বোর শক্তিশালী করে রাখে, মানসিক চাপ আর হিংসিঙা স্বভাব কমায়, রক্তচাপ স্বাভাবিক অবস্থাত রক্ষাত সহায় করে। শ্রোতাসকল যোগাসন আরম্ভ করার আগতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের পর সঠিক পদ্ধতি শিকি লওয়া উচিত। যদি আপনার অন্য কোনো ডাঙর শারীরিক সমস্যা বা আঘাত আছে, তেন্তে চিকিৎসকের পরামর্শ লৈহে যোগাসন করিব লাগে।

0: শ্রোতা, ইমান পরে যুবক যুবতী সকলৰ বাবে প্ৰচাৰিত অনুষ্ঠান যুৱবাণী শুনিলে।
1: দুনিয়া কে কই বিকশিত দেশ এসে ভি হ্যায় জহাঁ মুফত ইলাজ এক সপনা হ্যায় অর হামারে ইয়াহাঁ ভো আম নাগরিক কা অধিকার। আয়ুষ্মান ভারত সে 60 কারোড় সে অধিক লোগোঁ কো মিল রাহা হ্যায় 5 লাখ তক কা মুফত ইলাজ অর 19,000 জন ঔষধি কেন্দ্রোঁ পর 90% তক সস্তি দবাইয়াঁ।
2: কিসি এক ব্যক্তি কি জমিন, ঘর, গহনে ইয়া দুসরা কোই সামান বিমারি কে খরচ মে বিকনে সে বচা হ্যায়, গিরবি রখনে সে বচা হ্যায়, তো ইয়ে আয়ুষ্মান ভারত কি বহুত বড়ি সফলতা হ্যায়।
1: 12 সাল বিশ্বাস কে, বিকাস কে, জন কল্যাণ কে।
0: এয়া আকাশবাণী তেজপুৰ। এতিয়া শুনক পুলক বেনার্জী আৰু ডলি ঘোষৰ কণ্ঠৰ অসমীয়া আধুনিক গীত। গীতটির কথা আৰু সুৰ সঞ্জন নাথ।

শ্রোতা, ইমান পরে পুলক বেনার্জী আর ডলি ঘোষর কণ্ঠর অসমীয় আধুনিক গীত শুনিলে। এ আকাশবাণী তেজপুর খন্তেক পিছতে আকাশবাণী দিল্লির পর প্রচারিত 8:45 মিনিট সমাচার সন্ধ্যা আর 9 বজাত নিউজ এট 9 শুনবলে পাব।

লেখাই সুদূর গুজরাটের পৰা আর অনিরুদ্ধর পিতামহ শ্রীকৃষ্ণর তয়াময়া রণ এই গীতটি অসমীয়া ঠাঁচত লিখি জ্যোতিয়ে জেউতি বঢ়াইছে নাটখনির আমার এ সখিয়া।

শ্রোতা, ইমান পরে হিন্দী বোলছবির গীতর অনুষ্ঠানটি শুনিলে। অনুষ্ঠান প্রচারিত হয়ে আছে মিডিয়ামে ভর 266.66 মিটার, কিলোহার্স 1125 আর এফএম ব্যান্ডর 102.4 মেগাহার্স, নিউজ অন এয়ারপর জড়িয়েও আকাশবাণী তেজপুর কেন্দ্রের। এটা স্টুডিওর ঘড়ির সময় নিশা 10:30। ইয়ার আমার আজির নিয়মীয় অধিবেশনের ইমানতে অন্ত পড়ল। আমার নিয়মীয় অধিবেশন মুক্তি করা হব কাইলৈ সন্ধ্যা 5:25। এই একে মিটার আর একে ব্যান্ডতে কাইলৈ আমার পুয়ার অধিবেশন মুক্তি করা হব 5:55 এফএম ব্যান্ডর 102.4 মেগাহার্জত। আজি আমার বিভিন্ন দায়িত্ব থাকা ব্যক্তি সকল হল নিয়ন্ত্রণ কক্ষত মঞ্জু বড়ো, সমীর নার্জারি, ট্রান্সমিটারত অম্লানজ্যোতি দত্ত, পরিবহন ব্যবস্থাত নয়ন দৈমারী আর ডিউটি রুমত অর্ণব কুমার নাথর সৈতে মই চিত্রামণি বড়োয়ে। প্রচারণ কক্ষের অনুষ্ঠান সামরি পুনের লগ পার প্রতিশ্রুতি বিদায় লৈছো। শুভরাত্রি, জয় হিন্দ।